গৌতম বুদ্ধ বলেছেন, সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো। তুমি কাউকে যতটা এটা দেখাবে, তার কাছ থেকে ঠিক ততটাই এটা ফিরে পাবে।

শ্রোতা বন্ধুরা, এবারে একটি ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান। আপনার কাছে কি এমন কোন গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অন

0: পূর্ণ পরিচয় তুলে ধরতে পারে, তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতীর উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জে অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো, তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা বা পরম্পরা, স্থানীয় গল্প এবং অনন্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল এক থেকে তিন মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2,00,000 টাকা এবং জাতীয় স্তরে 5,00,000 টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপ এ রেজিস্টার করুন, মাই ওয়েবস এ যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 1 আগস্ট থেকে 31 আগস্ট 2026 মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটর, নির্মাতারা ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা, আপনার গল্প, ভারতের মঞ্চ, আপনার দ্বীপ, আপনার গল্প আমাদের গর্ব। আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে।
1: India's greatest treasures are not just its monuments, they are its people, culture and untold stories. The Ministry of Information and Broadcasting through Prasar Bharati proudly presents Gems of India, a national initiative inviting creators to showcase the unique identity of their districts. Whether it's culture, heritage, tourism, festivals, cuisine, handicrafts, local heroes or hidden destinations, your story matters. Create a 1-to-3-minute video, reel, documentary, podcast or vlog and upload it on the MyWaves platform. Entries will be judged on authenticity, creativity, storytelling, technical quality and community impact. Exciting prizes await. 50,000 rupees at the district level, 2 lakh rupees at the UT level and 5 lakh rupees at the national level. Celebrate your roots. Inspire the nation. Gems of India, because every district has a story worth telling.
2: বন্ধুরা, স্বপ্ন শুধু ঘুমের মধ্যে দেখা কোনো ছবি নয়, স্বপ্ন হলো জেগে থেকে দেখা সেই ভবিষ্যৎ যাকে আমরা একদিন সত্যি করে তুলতে চাই। আজকের এই বিশেষ অনুষ্ঠানে গান আর কথার সুরে আমরা খুঁজে নেব সেই স্বপ্নগুলোকে, যে স্বপ্ন আমাদের বাঁচতে শেখায়, এগিয়ে যেতে শেখায়।

স্বপ্নেরও নিজস্ব এক ভাষা আছে, সেখানে না বলা কথারাও কখনো কখনো সুর হয়ে ধরা দেয়, আর প্রিয় মানুষের উপস্থিতি সেই সুরকে করে তোলে আরও মায়াময়।

কিছু স্বপ্নের কোনো শুরু নেই, কোনো শেষও নেই, শুধু আছে এক অনন্ত অপেক্ষা, কখন সেই কাঙ্ক্ষিত মানুষটি এসে স্বপ্নটিকে সত্যি করে তুলবে।

যে স্বপ্নে ভালোবাসা মিশে থাকে, ঘুম ভাঙার পরও তার রেশ থেকে যায়, নিঃশব্দ কোনো সুরের মতো, যা মন নিজের অজান্তেই সারাদিন গুনগুন করে।

বাস্তবের ব্যস্ততার মাঝে কিছু স্বপ্নই আমাদের একটু থামতে শেখায়, যেখানে প্রিয় মানুষের সঙ্গে কাটানো কয়েকটি মুহূর্ত হয়ে ওঠে একান্ত নিজের।

বাস্তবের ব্যস্ততার মাঝে কিছু স্বপ্নই আমাদের একটু থামতে শেখায়, যেখানে প্রিয় মানুষের সঙ্গে কাটানো কয়েকটি মুহূর্ত হয়ে ওঠে একান্ত নিজের।

কিছু স্বপ্ন চোখের পাতায় নয়, হৃদয়ের গভীরে বাস করে। সময় পেরিয়ে গেলেও যাদের রং ফিকে হয় না, বরং আরও গভীর হয়ে ওঠে।

স্বপ্ন হয়তো আজও আমাদের মুঠোয় ধরা দেয়নি, কিন্তু তার দিকে এগিয়ে চলার পথটাই তো জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা। আজকের মতো এখানেই শেষ করছি স্বপ্নের এই সুরেলা যাত্রা। আজ আপনাদের সাথে ছিলাম আমি দেবযানী। সকলে ভালো থাকবেন, নমস্কার।